আজ শুক্রবার, 29শে জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 19শে জুন, 2026 খ্রিস্টাব্দ, 4ঠা আষাঢ়, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 10 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যে 6:20 হয়ে 34 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 30 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে

0: Among during the summer 2026 season for Haryana. In FIFA World Cup, Czechia were held 1-1 by South Africa in Group A match at the Atlanta Stadium in United States last night. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব সঞ্চয়িতা ও গীতাঞ্জলি আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে একটু পরে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়, 6:35 রামচরিত মানস, আজ 146তম পর্ব, 6:45 ভজন শিল্পী তুরবান বেরা, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সৃজনী পাল, 8:30 নজরুলগীতি শিল্পী দেবিকা ঘোষ, 8:50 লোকগীতি শিল্পী অমিত গুহ, 9:00 শ্যামাসঙ্গীত শিল্পী তনুশ্রী সিনহা রায়, 9:10 রাজধারা উপস্থাপনায় পূজা মিশ্র, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় পূজা মিশ্র, 12:20 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শুনবেন খেয়াল শিল্পী পলাশ কুড়ি। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশন উপস্থাপনায় পুনম সিং, 7:10 লোকগীতি শিল্পী অমিত গুহ, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকে চাষবাস, খরিফ মরশুমে সুগন্ধি ধানের চাষ বলবেন ডক্টর মলয় কুমার ভৌমিক, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা রোগ নিরাময়ে যোগা প্রথম পর্ব বলবেন রাখি চট্টোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও কার্তিক ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়, 8:00 জানাও জানায় কথিকা ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্রণ দ্বিতীয় পর্ব বলবেন সুনীত রায়, 8:05 নিরাময় বর্ষাকালে ত্বকের সমস্যা ও তার নিরাময় বিষয়ে ডক্টর সুরজিৎ গড়াইয়ের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার গ্রহণ করে এনেছেন ঐন্দ্রিলা রায়, 8:20 গান্ধী চর্চা, 8:30 শুনবেন শরৎ শিল্পী সোহম চট্টোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট, অতিথি ডোকরা শিল্পী গীতা কর্মকার, প্রযোজনা সমহিতা দাস, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণী মগজ বিটার উপস্থাপনায় অনুপ চক্রবর্তী ও দেবজিৎ অধিকারী, 12:00 শ্যামাসঙ্গীত শিল্পী তনুশ্রী সিনহা রায়, 12:15 লোকগীতি শিল্পী অমিত গুহ, 12:33 অনুজীবীর দুন ফসল কৃষিক্ষেত্রে সুসংহত সারের ব্যবহার ডক্টর সৌমেন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 1:00 গীতিকা, 1:45 বহিলা মহল কাজের খোঁজে অতিথি ঋতুপর্ণা পাত্র, প্রকাশক উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি গান পরিবেশনায় পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পীরা, এরপর বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দুর্গাদাস তরেনের সাক্ষাৎকার। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান্দে অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণী রসায়ন নিয়ে আলোচনা, অংশগ্রহণে কলিন্স ইনস্টিটিউটের শিক্ষক অমিত চট্টোপাধ্যায় ও 2 শিক্ষার্থী, 6:05 সাঁওতালি গান করণ হেমব্রম ও সহশিল্পীদের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠান ঐতিহ্যবাহী সংস্কৃতির পরিবর্তনশীল প্রেক্ষাপট আলোচনায় মাধবচন্দ্র হাঁসদা প্রধান মুর্মু, 6:38 কৃষি কথার আসর গলদা চিংড়ির বাচ্চা তৈরি চাষ ও তার বাণিজ্যিকীকরণ ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, গ্রীষ্মকালীন ফসলে মাকড়ের সমস্যা ও প্রতিকার ডক্টর কিঙ্কর সাহার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:30 সমীক্ষা শিরোনাম জীবনে জীবন যোগ বলবেন রাহুল তেওয়ারি, রাত 8:00 নাটক নটবরের শেষ সংলাপ রচনা তপন পাল প্রযোজনা অনন্যা মজুমদার, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শরদ সোহম চট্টোপাধ্যায়, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা দা, 9:50 ভজন শিল্পী তুরবান বেরা, 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি শিল্পী দেবিকা ঘোষ, 10:50

আধুনিক গান শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, 11:10 সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, প্রথমে রাগ ললিত ও পরে আহির ভৈরব, শিল্পী সৌমাল্য চক্রবর্তী।

এতক্ষণ সেতারে রাগ ললিত ও আইর ভৈরব শুনলেন, বাজিয়েছেন সৌমাল্য চক্রবর্তী। সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী এরিনা মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন এরিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন রামচরিত মানস, আজ 146তম পর্ব।

শুনলেন রামচরিতমানস। আজ শুনলেন 146তম পর্ব। এখন শুনবেন ভজন শিল্পী তুরবান বেরা।

0: কিছুক্ষণ ভজন শুনলেন তুরবান বেরার কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।
1: ইয়াম আকা

শুভ সকাল বন্ধুরা। ঘড়ির কাঁটা কিন্তু জানিয়ে দিচ্ছে যে সকাল এখন 7:10 বেজে গিয়েছে, আর রোজকার মতন আজও আছে যৌবনের সুপ্রভাতের অনুষ্ঠান। আর তার সঙ্গে রয়েছি আমি, মানে তোমাদের বন্ধু সৃজনী। আমাদের জীবনের প্রত্যেকটা দিনের আলাদা আলাদা গুরুত্ব আছে, আছে তাদের আলাদা আলাদা ইতিহাস। কিন্তু সেই ইতিহাসের পাতায় আজকের দিনের নামে কী কী লেখা আছে সেই সব গল্প তোমাদের বলবো। তবে তার আগে এই সুন্দর সকালের আড্ডাটা শুরু হোক একটা সুন্দর গান দিয়ে। রইল শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা শুধুমাত্র তোমার জন্য।

আমি তো চলেই এসেছি, একটা সুন্দর গানের পরে আমি আবার ফিরে এলাম। আজ মানে 19শে জুন কী কী হয়েছে ইতিহাসে সেটা তোমাদেরকে একটু

1595 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন ষষ্ঠ শিখ গুরু গুরু হরগোবিন্দ। মাত্র 11 বছর বয়সে তিনি গুরুর পদ লাভ করেন। প্রায় 38 বছর এই দীর্ঘতম মেয়াদে তিনি গুরু পদে আসীন ছিলেন। 1896 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন গ্রেট ব্রিটেনের এক শীর্ষস্থানীয় সাংবাদিক এবং রাজনীতিবিদ রজনী পাম দত্ত। 1901 সালে আজকের দিনেই জন্ম হয় ভারতীয় আমেরিকান গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ রাজচন্দ্র বসুর। তিনি বোস মেসন অ্যালজেব্রা সমিতির পরিকল্পনার তত্ত্বের জন্য বিখ্যাত। এছাড়াও রয়েছে 1922 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী নিলস বোর। তিনি পরমাণুর বিখ্যাত বোর মডেল প্রস্তাব করেন, যা আধুনিক পরমাণু তত্ত্বের বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখে। পরমাণুর গঠন নিয়ে গবেষণার জন্য 1975 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারও লাভ করেন তিনি। বিজ্ঞান চর্চা, শান্তি প্রতিষ্ঠা এবং পারমাণবিক শক্তির দায়িত্বশীল ব্যবহারের পক্ষে তার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1947 সালে আজকের দিনেই জন্ম নেন ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক আহমেদ সালমান রুশদি। তার দ্বিতীয় উপন্যাস মিডনাইট চিলড্রেন 1981 সালে ম্যান বুকার পুরস্কার অর্জন করেছিল। তার লেখার অনেকটা অংশ জুড়েই থাকে ভারতীয় উপমহাদেশের কথা। 1970 সালে আজকের দিনেই জন্ম হয় ভারতীয় রাজনীতিবিদ রাহুল গান্ধীর। 1976 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন বিখ্যাত সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী। কবিতা দিয়ে তার লেখালেখির শুরু। প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 1920 পত্রিকার প্রথম সংখ্যায়, প্রথম উপন্যাস পাতা ঝরার মরশুমে। এছাড়াও লিখেছেন বহু কবিতা, গল্প ও উপন্যাস। শূন্য পথের মল্লিকা উপন্যাসের জন্য 2025 সালে পেয়েছেন আনন্দ পুরস্কার। 1907 সালে আজকের দিনেই প্রয়াত হন সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ উমেশচন্দ্র দত্ত। 1919 সালে আজকের দিনেই প্রয়াত হন 19 শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি অক্ষয় কুমার বড়াল। 1981 সালে আজকের দিনেই মারা যান সুভাষ মুখোপাধ্যায়, যিনি ভারতের প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় টেস্ট টিউব শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক। 2008 সালে আজকের দিনেই প্রয়াত হন বিখ্যাত সাংবাদিক কলকাতার বাংলা দৈনিক বর্তমানের প্রতিষ্ঠাতা বরুণ সেনগুপ্ত। আজ ওয়ার্ল্ড সিকল সেল ডে, প্রতি বছর 19 জুন বিশ্বজুড়ে পালন করা হয় এই দিনটা। উদ্দেশ্য হল সিকল সেল ডিজিজ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, রোগের প্রাথমিক শনাক্তকরণ, সঠিক চিকিৎসা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা গড়ে তোলা। এই রোগটা একটা বংশগত রোগ, যেখানে লোহিত রক্তকণিকা অস্বাভাবিকভাবে কাস্তে আকৃতির হয়ে যায়, ফলে শরীরে অক্সিজেন পরিবহনের ক্ষমতায় সমস্যা দেখা দেয়। সচেতনতা, সময় মতো চিকিৎসা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগের জটিলতা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ছিল আজকের দিনের বিশেষ বিশেষ ঘটনা। এখন তোমাদের জন্য থাক চন্দ্রবিন্দু থেকে এই গানটা, তারপর ফিরে আসছি আবার আড্ডায়।

না, মনে তো ঝিলমিল লাগবেই, কারণ অবশ্য নাও লাগতে পারে, কারণ সকাল থেকে আজকে আকাশের মেঘ মানে মেঘ করা অবস্থা দেখে আজকে ঝিলমিল লাগার চান্স খুব একটা নেই, সূর্যের দিকে তাকিয়ে তো নেই, কিন্তু বাকি ঝিলমিল লাগার কারণ কিন্তু আছে। কারণ আগামীকাল বাঙালির এক অত্যন্ত পরিচিত আনন্দমুখর এবং পারিবারিক উৎসব, সেটা হলো জামাই ষষ্ঠী। ব্যাস, শুনতে শুনতেই মুখের হাসিটা নিশ্চয়ই চওড়া হয়ে গিয়েছে। কারো মনে পড়ছে শ্বশুরবাড়ির নিমন্ত্রণ, কারো মনে পড়ছে ছোটবেলার সেই ব্যস্ত রান্নাঘর, আবার কারোর মনে পড়ছে মায়ের হাতের বানানো পায়েস, মাছ মাংস আরও নানান রকম পদের কথা। কিন্তু জামাই ষষ্ঠী মানে কি শুধুই খাওয়া দাওয়ার উৎসব, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর সামাজিক আর সাংস্কৃতিক তাৎপর্য? আজকে তোমাদের সেই গল্পই বলবো, বলবো এই উৎসবের ইতিহাস, বলবো লোককথা আর তার পরিবর্তিত রূপ, আজকের সময়ে এই উৎসবের নতুন অর্থটা কি। জামাই ষষ্ঠী এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে না বেশ জামাইকে ঘিরে ধরে আদর আপ্যায়ন, রান্নাঘরের ব্যস্ততা, বাজারের ভিড় আর পরিবারের সকলের একটা যেন মিলন মেলা। কিন্তু কখনো কি ভেবে দেখেছ এই জামাই ষষ্ঠীর শুরুটা কোথায়, আর কেনই বা এই উৎসব পালন করা হয়? তাহলে চলো ফিরে যাই বহু শতাব্দী আগের বাংলার গ্রাম্য জীবনে। তখনকার বাংলায় কিন্তু মানুষের জীবন ছিল প্রকৃতি নির্ভর, কৃষিকাজ, পরিবার আর ধর্মীয় আচার, এই তিনটেই ছিল রোজকার জীবনের মূল ভিত্তি। মানুষের বিশ্বাস ছিল যে সংসারের সুখ শান্তি, সন্তানদের সুস্বাস্থ্য এবং পরিবারের কল্যাণের জন্য দেবদেবীর আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন, আর সেই বিশ্বাস থেকেই বিশেষ গুরুত্ব পেয়েছিলেন দেবী ষষ্ঠী। হ্যাঁ, বাংলার লোকবিশ্বাসে এই দেবী ষষ্ঠীকেই বলা হয় সন্তানদের রক্ষাকর্ত্রী এবং মাতৃত্বের অধিষ্ঠাত্রী দেবী। নবজাতক শিশুদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরিবারের বংশরক্ষা তাঁর আশীর্বাদের সঙ্গে জড়িয়ে আছে বলেই মনে করা হয়। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বাংলার বহু পরিবারে কিন্তু দেবী ষষ্ঠীর পুজোর প্রচলন ছিল। দেবী ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে রয়েছে একটা অত্যন্ত জনপ্রিয় লোককথা, সেটা অনেকটা এরকম যে এক গ্রামে এক গৃহবধূ ছিলেন, তিনি ভালো ভালো খাবার শুধু নিজেই লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলতেন, কাউকে দিতেন না। তারপর বাড়ির লোকেরা যখন জিজ্ঞেস করতেন তখন বলতেন যে সবই তো বিড়াল খেয়ে ফেলেছে। এদিকে বিড়াল বেচারা কোনো সাধারণ বিড়াল নয়, সে ছিল দেবী ষষ্ঠীর বাহন। প্রতিদিন অন্যায় অপবাদ শুনে বিড়ালটা দেবীর কাছে গিয়ে বলল যে তার দুঃখের কথা। তখন দেবী ষষ্ঠী বুঝলেন যে মানুষ যখন নিজের ভুল স্বীকার না করে নির্দোষের ওপর দোষ চাপায় তখন তাকে তো একটু শিক্ষা দেওয়া প্রয়োজন। তাই তিনি গৃহবধূর সন্তানদের কিছু সময়ের জন্য নিজের কাছে আড়াল করে রাখলেন, মানে একটা দৈবিক কিডন্যাপ বলা যেতে পারে। সন্তানদের হারিয়ে সেই মা ভীষণ ভেঙে পড়লেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি উপলব্ধি করলেন যে সত্যিই তো অন্যায় কাজ হয়েছে, এই মিথ্যে কথা বলার ফলেই তার এই বিপদ এসেছে। অবশেষে তিনি দেবী ষষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং দেবীও তার ভুল ক্ষমা করলেন, এবং সেই মহিলা বললেন যে তিনি আর কখনও মিথ্যে বলবেন না, অন্যায়ভাবে কাউকে দোষ দেবেন না। দেবীও তার অনুতাপ দেখে সন্তুষ্ট হলেন, সন্তানদের ফিরিয়ে দিলেন আর আশীর্বাদও করলেন। সেই থেকেই দেবী ষষ্ঠীর পুজোর সঙ্গে জুড়ে গেল এই সন্তানের মঙ্গল কামনার কথা, জুড়ে গেল পরিবারের সুখ এবং সত্য ও অন্যায়ের ন্যায়ের অন্যায়ের যে শিক্ষা সেই কথা। কিন্তু এই যে লোককথা, এটা কিন্তু আমাদের শুধু একটা ধর্মীয় বিশ্বাসের গল্প শোনায় তা নয়, এটা শেখায় সততা, দায়িত্ববোধ এবং অন্যের ওপর অকারণে দোষ চাপালে তার পরিণতি কি হতে পারে সেটার একটা এক্সাম্পল বলা যায়। তবে এবার প্রশ্নটা হলো যে ষষ্ঠী পুজো তো বোঝা গেল, কিন্তু এই ষষ্ঠী পুজোর মধ্যে জামাই বাবাজি এলেন কোত্থেকে? এর উত্তরটা বরং একটা গানের পরেই দেওয়া যাক, রইল অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গান।

ফিরে এলাম সুন্দর আরও একটা গানের পর। আর এই গানে যাওয়ার আগে কিন্তু তোমাদের জন্য একটা প্রশ্ন ছিল, ছিল যে এই জ্যৈষ্ঠীর ষষ্ঠীতে জামাই কোথা থেকে এলো। আসলে এর উত্তরটা লুকিয়ে আছে বাংলার পারিবারিক সংস্কৃতিতে। আগেকার দিনে বিয়ের পর মেয়েরা প্রায়ই অনেক দূরে শ্বশুরবাড়িতে চলে যেতেন এবং তারপর যোগাযোগের ব্যবস্থা হয়ে যেত খুবই সীমিত, ফলে বছরের নির্দিষ্ট কয়েকটা সময় কিন্তু তাদের বাপের বাড়িতে আসা হতো। এই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথি ধীরে ধীরে এমন একটা পারিবারিক মিলন উৎসবে পরিণত হলো যে যখন বিবাহিত কন্যাকে তার স্বামী সহ বাপের বাড়িতে নিমন্ত্রণ করা হতো, মেয়ে আসবে, তার সঙ্গে আসবে জামাই, এ যেন গোটা পরিবারের একটা আনন্দ উপলক্ষ। শাশুড়ি জামাইকে স্নেহ ভরে বরণ করতেন, আশীর্বাদ দিতেন আর দেবী ষষ্ঠীর কাছে প্রার্থনা করতেন, আমার মেয়ে জামাই যেন সুখে থাকে, সুস্থ থাকে আর তাদের সংসার আনন্দে ভরে ওঠে। ধীরে ধীরে এই যে রীতিনীতিটাই কিন্তু পরিচিত হয়ে ওঠে জামাই ষষ্ঠী নামে। আসলে উৎসবের কেন্দ্রে যে শুধু জামাই আছে তা কিন্তু নয়, আছে একটা গোটা পরিবার, একটা সম্পর্ক, একটা আন্তরিক বন্ধনের জায়গা। জামাই অবশ্য এখানে একটা নতুন সদস্যের প্রতীক ঠিকই, আর তার প্রতি যে সম্মান জানানো সেটা মানে দুটো পরিবারের মধ্যেই ভালোবাসা, বিশ্বাস আর যে সৌহার্দ্যবোধ সেটাকে আরও একটু জমজমাট করে তোলা। মানে এক কথায় বলা যায় যে একটা জমাটি ফ্যামিলি রিইউনিয়ন। আজকের দিনে হয়তো জীবনযাত্রা বদলেছে, অনেকেই কর্মসূত্রে বাইরে থাকেন, অনেক পরিবার ছোট হয়ে গিয়েছে, ব্যস্ততা বাড়ছে, কিন্তু জামাই ষষ্ঠীর এই মূল দর্শনটা এখনো কিন্তু একই রয়ে গিয়েছে। সম্পর্ককে সময় দেওয়া, পরিবারের সঙ্গে একসঙ্গে বসা, ভালোবাসা ভাগ করে নেওয়া আর প্রিয়জনদের মঙ্গল কামনা করা। আর আজকের দিনটা হলো আসলে যুদ্ধের আগের দিন। হ্যাঁ, মানে আজ সকাল থেকে প্রত্যেকটা বাঙালি বাড়ির ছবিটা পাল্টে যেতে শুরু করেছে। মায়েরা অলরেডি ডায়েরি খুলে মেনু কার্ড ফাইনাল করছেন, অন্যদিকে বাবাদের পকেট গড়ের মাঠ হতে চলেছে, আর জামাই বাবাজিরা আজ রাত থেকেই পেট খালি করার স্ট্র্যাটেজি বানাচ্ছেন। কি ঠিক বললাম তো? আজকে সকাল থেকেই যারা আর কি টুকটাক বাজারে যেতে শুরু করেছেন, তারা কি অক্ষত অবস্থায় পকেটে মানি ব্যাগটা নিয়ে ফিরতে পেরেছেন? বাবারে বাবা, বাজারে যা আগুন দর সব কিছুর, গলদা চিংড়িগুলো তো জলের মধ্যে এমনভাবে গোঁফ নাড়াচ্ছে যেন বলছে যে আজ আমাদের ছোঁয়ার অকাত নেই বাবু। আর অন্যদিকে পদ্মার ইলিশগুলোর তো দেমা কি আলাদা বাবা, সাইজ দেখে মনে হচ্ছে যেন এক একটা তিমি মাছ, আর দাম শুনে মনে হচ্ছে যেন সোনার দোকান থেকে গয়না কিনতে গেছেন। কিন্তু ধন্য আমাদের বাঙালি মায়েরা, আজ বাজারে গিয়ে কিন্তু কোমর বেঁধে যেভাবে দরদাম তারা শুরু করছেন, মানে এই আসার সময় কিন্তু মোটামুটি দেখছিলাম যে অল্প অল্প করে শুরু হয়েই গিয়েছে, একদম ফার্স্ট কাম ফার্স্ট চান্স, ভালো জিনিসটা সকাল সকাল তুলে নিয়ে স্টোর করতে হবে কালকের জন্য। তা এই যে এত প্ল্যানিং, এরকম প্ল্যানিং কিন্তু ইন্ডিয়ান আর্মির জওয়ানরাও বোধ হয় বর্ডারে করেন না। আলটিমেটলি কি লক্ষ্য? লক্ষ্য একটাই, কাল যেন জামাইয়ের পাতের একটা কোণও খালি না থাকে, জামাই যেন বলতে না পারে যে মা এই পদটা না একটু কম হয়ে গেল। সেই জমজমাট প্রস্তুতি চলতে থাকুক, আর সঙ্গে চলতে থাকুক আমাদের সুপ্রভাতের আড্ডাও। তবে আড্ডা হবে আর গান হবে না এমনটা তো হয় না, গানের তো আমরা কথা দিয়েইছি যে সুন্দর সুন্দর গান তোমাদের জন্য রাখবই। সেরকমই একটা গান রইল স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে তোমার জন্য।

মোটামুটি আজকে থেকে সমস্ত জামাইদের শ্বশুরবাড়িতে এটাই কিন্তু অ্যান্থেম চলছে। আসলে এই যে জামাই আসবে তার যে একটা মানে আগাগোড়া একটা যত্নের ব্যাপার, তার পছন্দের সমস্ত খাবার দাবার রেঁধে সামনে সাজানোর যে একটা ব্যাপার, সেটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। তবে যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কিন্তু জামাইদের বিবর্তন একটা হয়েছে বটে, সেটা কি তোমরা খেয়াল করেছো? আগেকার দিনের জামাইরা কিন্তু আসতো যে বেশ কোঁচানো ধুতি, সিল্কের পাঞ্জাবি পরে, ওলদাবা করে 4 কেজি ওজনের একটা রুই মাছ আর রাজভোগের হাড়ি নিয়ে, মানে একটা যেমন চিরাচরিত জামাইয়ের চেহারা আমরা দেখেছি ছোটবেলা থেকে। তারপর মুখ চুন করে সোফায় বসে থাকতো, লজ্জা লজ্জা একটা ব্যাপার। কিন্তু এখন কিন্তু সেটা নেই। এখনকার মডার্ন 3-পিস স্যুট বা জিন্স পরা কর্পোরেট জামাইরা কি করে, তারা শাশুড়ি মাকে ফোন করে, ফোন করে বলে, হ্যালো মা, হ্যাঁ বেশি রান্নাবান্নার ঝামেলা করার দরকার নেই, আমি একটা 5-স্টার রেস্তোরাঁ বুক করে রেখেছি, ক্যাবে করে মানে ক্যাব আসবে, তুমি চলে এসো। ভেবে দেখো দেখি, সেই হাত পাখার হাওয়া, কপালে দইয়ের ফোঁটা, শাখের আওয়াজের মাঝখানে যে জামাইয়ের থালায় 5 রকম ভাজা, শুক্তো, ডাল, মাছের মাথা, খাসির মাংস, এসব যে সাজিয়ে দেওয়ার আনন্দ, ওটা কি রেস্তোরাঁর বুফেতে পাওয়া যায়? যায় না রে পাগলা। আগামীকাল সকালে এই যে চাটুজ্জে বাড়ি, বারুজ্জে বাড়ি বা বসেদের বাড়ির ভেতরের সিনারিওটা একবার মনে মনে কল্পনা করো দেখি। সকাল থেকে কিন্তু প্রত্যেকটা রান্নাঘরে যেন একটা অলিখিত যুদ্ধকালীন তৎপরতা চলছে। মিক্সির আওয়াজ, প্রেশার কুকারের সিটি আর কড়াইতে মাছ ভাজার ছ্যাঁক ছ্যাঁক শব্দ, শাশুড়ি মায়েরা কপালে জমতে থাকা মানে জমে থাকা যে ঘামটা, সেটা কিন্তু শাড়ির আঁচলে মুছতে মুছতে মনে মনে স্ট্র্যাটেজি বানাচ্ছেন যে জামাইয়ের পাতে চিংড়ি মালাইকারিটা আগে দেব নাকি সর্ষে ইলিশের পেটিটা সাজিয়ে দেবো আগে। আর ওদিকে জামাইবাবু

কি করছেন? তারা আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির খুঁটটা ঠিক করতে করতে ভুঁড়িটা একটু ভেতরের দিকে চেপে ধরার একটা যে ব্যর্থ প্রচেষ্টা, সেটা করতে করতে তখন মনে মনে ভাবছেন যে জিম আর ডায়েটের তো আজকে 12টা বাজবেই, যাকগে একটা দিন খেয়েই নি। তবে হ্যাঁ ভাই, এই উৎসবের একটা মজার দিক কিন্তু আছে। একে আমি বলি মনস্তাত্ত্বিক যুদ্ধ একরকম। একদিকে শাশুড়ি মা থালা ভর্তি করে পাঁচ রকম ভাজা, সোনামুগের ডাল, বাসমতি চালের ঘি ভাত, গলদা, ইলিশ আর পাঁঠার মাংস সাজিয়ে দেবেন, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আপনার অর্ধাঙ্গিনী অর্থাৎ আপনার গিন্নি আড়াল থেকে চোখ দুটো ড্যাব ড্যাব করে বড় বড় ইশারা করে বলবে, খেয়েও না বলছি, বেশি খেয়েও না, কালকেই কিন্তু তোমার ব্লাড প্রেশার আর কোলেস্টেরল মাপতে হবে। একদিকে শাশুড়ির এই অফুরন্ত এবং বাউন্ডারিহীন ভালোবাসা, আর অন্যদিকে গিন্নির কড়া মেডিকেল শাসন। এই দুয়ের মাঝে পড়ে বাংলার বা জামাইদের কিন্তু অবস্থা গত মানে আগামীকাল কিন্তু দেখার মতো হবে। তাই হোক, সেটা এবার ওনারা গিলবেন না ফেলবেন সেই দোলাচলেই কিন্তু দুপুর অবধি কেটে যাবে। কী জামাইবাবুরা, যে জামাইবাবুরা শুনছেন তারা কিন্তু ভাবছেন যে একদম মনের কথা বললাম। তবে আমার পরামর্শ শুনলে আমি বলবো যে এই আগামীকালের দিনটায় কোনো ডায়েট নয়, কোনো বারণ নয়, বছরের তো এই একটা দিন, একটু গিন্নির চোখ রাঙানিকে ডচ করে শাশুড়ি মায়ের হাতের যে ভালোবাসায় কবজি ডুবিয়ে দেওয়াই ভালো। তাই এত খাওয়া দাওয়ার ব্যাপারে যে এই এত কথা বলছি, সত্যি আমার কিন্তু বলতে এবং তোমাদেরকে এই এত মেনু মধ্যে দিয়ে নিয়ে যেতে যেতে জিভে জল এসে গেল। দাঁড়াও দাঁড়াও, একটু সামলে নিই আমি ব্যাপারটা ততক্ষণ, আর তোমরা বরং শুনতে থাকো এই গানটা। এত রান্নাবান্নার কথা বললাম, একটু রান্নাবান্নার গান হবে না তাহলে কি হয়? রইল উষা উত্তপ এবং খরাজ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা তোমার জন্য।

সে ঘটি হোক বা বাঙাল, বাঙালির অনুষ্ঠানে খাওয়া দাওয়াতে কিন্তু তাদেরকে কেউ পেছনে ফেলতে পারবে না। তবে জামাই ষষ্ঠীর বাজারে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে কিন্তু দু রকমের জামাই প্রজাতি দেখতে পাওয়া যায়। এক হলো নতুন জামাই, যারা জুনিয়র জামাই, যাদের বিয়ে হয়েছে বড় জোর এক বা দু বছর হলো। ও, এদের তো খাতিরটাই আলাদা ভাই। শ্বশুরবাড়িতে যখন এরা পা রাখে, তখন মনে হয় যেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা অলিম্পিকে সোনাজয়ী কোনো অ্যাথলিট এসছেন। লজ্জায় মাথাটা অল্প নিচু করে ঠোঁটের কোনায় একটা উইন্ডো শপিং মার্কা লাজুক হাসি ঝুলিয়ে শাশুড়ি মায়ের মানে পায়ে হাত দিয়ে যেই প্রণামটা আলতো করে করবে, তার একটা ব্যাপার আছে। খাওয়ার পাতেও এরা ভারী ভদ্রলোক, ভেরি কালচার্ড। আসলে ওই যে একটা নামা আর দেবেন না, একদম পেট ভরে গেছে টাইপের একটা ব্যাপার। এক এদিকে কিন্তু তখনও পেটে চারটে রসগোল্লার খালি জায়গা আছে, আর শাশুড়ি তখন ওই পাখার বাতাস করতে করতে জোর করছেন যে আহা বাবা আর একটা মিষ্টি জাস্ট একটু মুখে দাও, এরকম একটা দৃশ্য চলছে। আর অন্যদিকে আছেন আমাদের সিনিয়র জামাইরা, যাদের কিন্তু সিলভার জুবলি বা 10-15 বছর পুরনো অভিজ্ঞতার পাসপোর্ট তৈরি হয়ে গিয়েছে। তাদের এন্ট্রিটা একদম ক্যাজুয়াল, এরা যেন নিজের দেশের বাড়িতে ফিরলেন এরম টাইপের ব্যাপার। তারা শ্বশুরবাড়িতে ঢুকেই একটা বেল টিপবেন, সোজা গিয়ে ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসবেন, রিমোটটা নিজের হাতে তুলে নিয়ে নিউজ চ্যানেল বা খেলা চালিয়ে বলবেন যে মা একটু কড়া করে একটু আদা দিয়ে চা করে দিন তো। আর হ্যাঁ, মানে এই যে একটা সিনিয়র জামাইদের অলিখিত একটা অধিকারের জায়গা, আর নতুন জামাইদের এই যে একটা মিষ্টি লাজুক ভাব, এই দুটোর মেলবন্ধনেই কিন্তু বাংলার জামাই ষষ্ঠীর আসল রূপটা লুকিয়ে আছে। যেহেতু আমি তোমাদের বন্ধু, আর আজকের এই যে মহা সংকট, মানে এগুলো কিন্তু তোমাদের প্রি ক্লাস চলছে। হ্যাঁ, কালকে এই যে তোমরা জামাই ষষ্ঠীতে যাবে, সেইখানে যে তোমাদেরকে সার্ভাইভ করতে হবে, সেই জিনিসগুলোর আগে ভাগে কী কী করতে হবে আর কী কী করতে হবে না, তার একটা কিন্তু আমি তোমাদেরকে আগে থাকতেই বুঝিয়ে দিচ্ছি। তাই এই মহা সংকটের বা মহা আনন্দের দিনে সমস্ত জামাইবাবুদের জন্য কিন্তু আমার তরফ থেকে একটা কোটি টাকার লাইফ সেভিং টিপস বা গোপন টোটকা বলতে পারো সেটা আছে। এটা যদি তোমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তবে কিন্তু শ্বশুরবাড়িতে একেবারে রেটিং আগামী একটা বছর একদম 5-স্টার থাকবে, কোনো ওটিপি লাগবে না। টিপসটা খুব মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, মানে এই আগামীকাল শাশুড়ি মা যাই রান্না করুন, আপনার পাতে যাই দিক না কেন, হতে পারে রান্নায় একটু নুন কম হয়েছে বা খাসির মাংসের ঝোলটা আরেকটু বেশি ঝাল হয়ে গিয়েছে, আপনি প্রথম গ্রাসটা তোলার ঠিক পরেই 2 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন, তারপর একটা পরম স্বর্গীয় বা ডিভাইন হাসি নিয়ে, তৃপ্তি নিয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলবেন যে মা, এই স্বাদটা ঠিক আপনার হাতের জাদু ছাড়া না আর কোথাও পাওয়া যায় না, অসম্ভব। ব্যাস, এই একটা ডায়লগ আর সব কেল্লা ফতে। মানে তোমার গিন্নি কেন, আর যে কেউ এই পৃথিবীতে তোমার ওপর সারা বছর যতই রেগে থাকুক না কেন, শাশুড়ি মায়ের এই যে আশীর্বাদের ঢাল আর স্নেহের হাত যতদিন তোমার মাথায় থাকবে, তোমার সংসারে আর কোনো পরোক্ষ ঝড় আসতেই পারবে না। যাই হোক, মজার কথা তো হলো, তবে যদি একটু মন থেকে বলি, তাহলে কিন্তু বলতে হয় যে এই উৎসবগুলো আসলে আমাদের একঘেয়ে যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে একটু তাজা হাওয়া এনে দেয়, তাই না? দিদি জামাইবাবু, মাসি পিসি, ছোটোখাটো রেশারেশি ভুলে সবাই মিলে এই যে একসঙ্গে বসে গল্প করা, একসঙ্গে বসে পাত পেরে খাওয়া, এটাই তো আমাদের চেনা খাঁটি বাঙালির সংস্কৃতি। আমরা এই আনন্দটাতেই তো বাঁচি। আর কাজের সূত্রে, কর্মসূত্রে বা ব্যবসার খাতিরে অনেকেই আজ নিজের শহর থেকে দূরে, ভিন্ন রাজ্যে বা প্রবাসে।

রয়েছেন, কোনো হয়তো বিশেষ কারণে আজ ইচ্ছে থাকা সত্ত্বেও শ্বশুরবাড়ির সেই চেনা গন্ধমাখা ড্রয়িং রুমে যাওয়া হয়ে ওঠেনি, শাশুড়ি মায়ের হাতের আদর পাওয়া হয়নি। তারা কিন্তু মন খারাপ করবে না একদম, কারণ আজকের এই 5G প্রযুক্তির যুগে একটা ভিডিও কলেই কিন্তু 7 সমুদ্র 13 নদীর দূরত্বটা এক পলকে মুছে দেওয়া সম্ভব। এই যেমন আমি এত দূরে থেকেও তোমাদের

দিনগুলোতে তোমরা ঠিক কী কী জিনিসের সম্মুখীন হতে চলেছো আর আজকে কী কী হচ্ছে সেই তোড়জোড়ের কথা। তবে আবার আড্ডা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গল্প নিয়ে, এখন তো সময় বিদায় নেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী, কারণ যুববাণীতে কিন্তু সারাদিন ধরে আমাদের যুববাণীর বন্ধুরা তোমাদের জন্য সাজিয়ে রেখেছে অনুষ্ঠান। রয়েছে মগজ মিটার, আর তাতে রয়েছে কিন্তু অর্ণব, আর রয়েছে দেবজিৎ, আর রয়েছে মৈত্রীতে আঁখি বেলা ১২টায় তোমাদের জন্য অল্প অল্প গল্প কথা নিয়ে। এই অনুষ্ঠানগুলো কিন্তু একদমই মিস করা যাবে না। আর যেতে যেতে রইল শান, মোনালি ঠাকুর আর পামেলা জায়নের কণ্ঠে এই গানটা তোমার জন্য। মনে মনে আজকে থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। আর আসি তাহলে, টাটা।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি দেবিকা ঘোষের কণ্ঠে, এখন শুনবেন লোকগীতি অমিত গুহর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শ্যামা সঙ্গীত, তনুশ্রী সিনহার কণ্ঠে।

শ্যামাসঙ্গীত শুনলেন তনুশ্রী সিনহা রয়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: which continues to sponsor terrorism, cannot expect the benefits of cooperation founded on goodwill and friendship.
1: This is the country where the sitting defense minister boasts of hosting, training and deploying terrorist state policy, and yet Pakistan calls itself a victim of terrorism. Indeed, a paradox which only Pakistan could sustain. It is a living example of a Frankenstein state which is shocked when its own monster bites back.
0: Anupama Singh further remarked that Pakistan should focus on addressing its internal challenges rather than making claims against India. Instead of coveting Indian territories, Pakistan would serve itself and its people far better by putting its own house in order. A late-night fire broke out at a wooden shop in Delhi's Mangolpuri area. Delhi Fire Services informed that they received a call at around 3:56 a.m. and rushed 7 fire tenders to the spot to douse the flame. The fire has been brought under control and no casualties have been reported. Prime Minister Narendra Modi noted that virtues such as knowledge, wisdom and foresight form the primary foundation for success in life. Sharing a Sanskrit quote, Mr. Modi said that a person enriched with these qualities emerges victorious even in the face of most daunting challenges. Indian Army's Sikh Regiment has signed a Memorandum of Understanding with Guru Nanak Dev University, Amritsar in Punjab, to empower Agniveers through education and skill development. The initiative aims to enhance their academic qualifications, professional competencies and long-term career prospects, equipping them with valuable skills for both military and civilian careers. Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan has approved large-scale procurement of pulses and oil seeds at the minimum support price for 4 states. The ministry said that the procurement will be undertaken under the price support scheme in Tamil Nadu, Gujarat, Uttar Pradesh and Haryana. President Draupadi Murmu will attend a program marking International Sickle Cell Day in Omkareshwar, Madhya Pradesh today. This day is observed annually to raise awareness about sickle cell disease. It highlights the struggles of patients and advocates for better research, funding and equitable treatment worldwide. After concluding her visit to Madhya Pradesh, President Murmu will arrive in Odisha this afternoon on a 2-day visit to her home state. In hockey, India defeated Uruguay 3-2, registering their third consecutive win in the FIH Women's Nations Cup in New Zealand yesterday. And that is the end of this news bulletin.
2: Akashvani Kolkata, Sthaniya Sangbad, Porchi Parthapati Mitro. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের এক অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশে 2,18,00,000 বেশি মহিলা কৃষক সহ 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। শ্রী মোদী এই উপলক্ষে আগামীকাল রাজ্যের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প ইত্যাদি। এই প্রকল্পে 2026-27 আর্থিক বছরে 1,10,00,000 বেশি কৃষককে বীমার আওতায় আনা হবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে রান ফর যোগা ম্যারাথনের সূচনা করেন। মুখ্যমন্ত্রী ছাড়াও কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত এই ম্যারাথনে অংশ নেন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ সহ মন্ত্রিসভার একাধিক সদস্য। শেষে যোগাভ্যাসও করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও বলেন, ম্যারাথনে কলকাতার মানুষ যেভাবে উৎসাহ এবং সদর্থক ভাবনা নিয়ে অংশ নিয়েছেন তাতে অনুপ্রেরণা যোগাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অতীতের যোগ দিবসের সব রেকর্ড ভেঙে দিয়ে কলকাতা প্রথমে উঠে আসবে। রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যোগ দিবসের প্রধান অনুষ্ঠানের জন্য 38,000-এরও বেশি মানুষ নাম নথিভুক্ত

করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের 175টির বেশি দেশে যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে আজ বর্ধমানে অনুষ্ঠিত হয় দৌড় থেকে ধ্যান কর্মসূচি। জেলা প্রশাসন এবং আয়ুষ বিভাগের উদ্যোগে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত মেডিটেশন বা ধ্যানযোগ অনুষ্ঠানে অংশ নেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল সহ প্রশাসনের আধিকারিকরা। এই উপলক্ষে এদিন উত্তর দিনাজপুরের ইসলামপুরে মহকুমা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। যোগ দিবস উপলক্ষে বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ 2 কিলোমিটার দৌড় অনুষ্ঠান রান ফর যোগাডের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়াদের পাশাপাশি জেলার পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মী আধিকারিকরা এই অনুষ্ঠানে যোগ দেন। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এবং নিট ইউজি পরীক্ষার জন্য 21 জুন মেট্রো রেল ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ভোর 4টে থেকে পরিষেবা শুরু করবে, তবে শেষ মেট্রো সময় অপরিবর্তিত থাকছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে আজ অবসর নিচ্ছেন সুজয় পাল। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে তেলেঙ্গানা হাইকোর্ট হয়ে বিচারপতি পাল গত বছর 18 জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। এর আগে তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদের দায়িত্ব সামলেছেন। নমামি কংগ্রেস সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে রাজ্যকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক করেছেন। গতকালের ভার্চুয়াল এই বৈঠকে জেলাশাসকদের জল জীবন মিশনের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিবাসনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের 18 বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে গতকাল। রাজ্যপাল তার ভাষণে নতুন সরকারের অগ্রাধিকার, কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। আইন শৃঙ্খলা রক্ষা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্পের রূপায়নের ওপর বিশেষ জোর দেন তিনি। এবারের অধিবেশনে আজ শোক প্রস্তাব গ্রহণ ও সোমবার রাজ্য বাজেট পেশ করা হবে। মঙ্গলবার থেকে পরবর্তী 2 দিন রাজ্যপালের অভিভাষণের ওপর আলোচনা হবে। রাজ্য বিধানসভায় গতকাল রাজ্যপালের অভিভাষণে সিঙ্গু শিল্প পার্ক গড়ে তোলার যে কথা বলা হয়েছে, ডোমকলে সিপিআইএম বিধায়ক মুস্তাফির রহমান তাকে সাধুবাদ জানিয়েছেন। রাতভোর প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং পাহাড়ে একাধিক এলাকায় ধস নেমেছে। বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা বালাসন নদীর জলে ভেসে গেছে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু, ফলে দুধিয়া থেকে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলেছে। ঝাড়খণ্ডে মাওবাদী নাশকতা সংক্রান্ত একটি মামলার তদন্তে এনআইএ কলকাতার 2টি জায়গায় গতকাল তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থার একটি দল। নদিয়া জেলাতেও যায়, 3 জনকে ঝাড়খণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে গতকাল দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর গ্রামীণ সংবাদ 12:30।

এতক্ষণ সুদ সারাং রাগে খেয়াল পরিবেশন করলেন পলাশ কুরি। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রদ্যুৎ পাল, হারমোনিয়ামে সহযোগিতা করলেন প্রদীপ পালিত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

লোকগীতি শুনলেন অমিত গুহর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন দর্পণ, উপস্থাপনায় পুনম সিং।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। হিন্দি ছায়াছবির গানের এই সংক্ষিপ্ত পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রথম গানটি উদিত নারায়ণ এবং সাধনা সরগমের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার, স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। আগামীকাল ব্রাজিল হাইতির, তুরস্ক প্যারাগুয়ের মুখোমুখি হবে। বিশ্বকাপে কানাডা কাতারকে 6-0 গোলে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জিগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। অকল্যান্ডে আগামীকাল মহিলাদের FIH হকি নেশনস কাপের সেমিফাইনালে ভারত চিলির মোকাবিলা করবে। চেন্নাইতে আগামীকাল তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 12:30 সিয়াটল স্টেডিয়ামে খেলা শুরু হবে এবং বস্টন স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 3:30 স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে আগামীকাল ভারতীয় সময় সকাল 8:30 তুরস্ক প্যারাগুয়ের মুখোমুখি হবে। ব্রাজিল আগামীকাল ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ লিগ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:00। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। চোটের কারণে আগামীকালের ম্যাচ খেলছেন না নেইমার। আক্রমণের দায়িত্ব ভিনিসিয়াসের কাঁধেই। হাইতি প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে 0-1 গোলে পরাজিত হয়। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দেয়। কানাডার হয়ে হ্যাট্রিক করেন জোনাথন ডেভিড। এছাড়া কাইল ল্যারিন ও নাথান সালিবা একটি করে গোল করেন ও কাতারের মোহাম্মদ মানাই একটি আত্মঘাতী গোল করেন গতকাল। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জিগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের হয়ে জোহান মানজাম্বি 74 মিনিটে দুটি এবং রুবেন ভার্গাস 84 মিনিটে ও গ্রানিট জাকা দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে একটি করে গোল করেন। বসনিয়ার হয়ে আর্মিন মাহমিক দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে একটি গোল করেছেন। এছাড়া চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। চেক প্রজাতন্ত্রের হয়ে ম্যাচের 6 মিনিটে মিচাল সাদিলেক গোল করেন। 83 মিনিটে পেনাল্টি থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে গোলশোধ করেন তোবোহো মোকোয়েনা। অকল্যান্ডে আগামীকাল মহিলাদের FIH হকি নেশনস কাপের সেমিফাইনালে ভারত চিলির মোকাবিলা করবে। গ্রুপ পর্বে ভারত টানা 3টি ম্যাচে জিতে পুল এ থেকে শীর্ষস্থানে থেকে শেষ 4-এ উঠে এসেছে। গ্রুপ পর্বে ভারত 3-2 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে, জাপানকে 2-1 গোলে এবং উরুগুয়েকে 3-2 গোলে পরাজিত করেছিল। অন্যদিকে চিলি পুল বিতে দ্বিতীয় স্থান পেয়ে সেমিফাইনালে পৌঁছেছে। একটি ম্যাচে জয়, একটি ড্র ও একটি ম্যাচে পরাজিত হয়েছে।

0: অপর সেমিফাইনালে নিউজিল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। টুর্নামেন্টের বিজয়ী দল আগামী বছর FIH প্রো লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। রটারড্যামে গতরাতে পুরুষদের FIH হকি প্রো লিগের ম্যাচে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে 1-2 গোলে পরাজিত হয়েছে। ভারতের পক্ষে একমাত্র গোলটি করেছেন যুগরাজ সিং। এটি ছিল তার শততম আন্তর্জাতিক ম্যাচ। জার্মানির পক্ষে যুগরাজ সিং ও জেকব ব্রিলা গোল করেছেন। ভারত রবিবার পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। ভারত আগামীকাল 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 1:30। ধর্মশালায় প্রথম ম্যাচে 7 উইকেটে লখনৌতে, দ্বিতীয় ম্যাচে 170 রানে ভারত আফগানিস্তানকে হারিয়ে ইতোমধ্যে একদিনের সিরিজ জয় নিশ্চিত করেছে। ফলে আগামীকালের ম্যাচ নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে অস্ট্রেলিয়া 7 রানে বাংলাদেশকে হারিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে জয় নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেটে 196 রান করে। ম্যাট রেনশ 89 রানে অপরাজিত থাকেন। টিম ডেভিড 45 রান করেন। বাংলাদেশের নাসুম আহমেদ 2 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভারে 6 উইকেট হারিয়ে 189 রান তুলতে সমর্থ হয়। সাইফ হাসান 42, পারভেজ হোসেন ইমান 36 রান করেন। অস্ট্রেলিয়ার ব্যারন হার্ডি 2 উইকেট নেন। রেনশো ম্যাচে সেরা হয়েছেন। ভারতের অস্মিতা চালিহা আজ চীনে অনুষ্ঠিত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন সানকে 21-16, 21-18 গেমে সরাসরি হারিয়ে অস্মিতা শেষ চারে নিজের জায়গা নিশ্চিত করেন। আগামীকাল সেমিফাইনালে তিনি দক্ষিণ কোরিয়ার পার্ক গা ইউনের মুখোমুখি হবেন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় কলকাতা পুরসভার সামনে থেকে। এই ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। খেলার খবর আজকের মতো এই পর্যন্ত।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নানা রঙের গান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই অনুষ্ঠানের প্রথম শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

0: ये आकाशवाणी दिल्ली का इंद्रप्रस्थ चैनल है। मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज, डीआरएम 810 किलोहर्ट्ज पर रात्रि के 10 बजने को है। आइए सुनते हैं हिंदी और अंग्रेजी समाचार। आकाशवाणी खबर पढ़ी সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়ায় লখনপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার এই রাজ্য সফরে প্রধানমন্ত্রী। আগামীকাল তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস ও রবিবার কলকাতায় দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থবছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ, উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারতও উঠে আসবে প্রথম সারিতে।
1: दुनिया भारत के युवाओं की क्षमता को भली भांति पहचानने लगी है और ऐसे समय में हमारी कोशिश है कि भारत का हर युवा अपनी क्षमता को अवसर में बदल सके और इसी सोच के साथ प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना का आरंभ हुआ।
0: শ্রী মোদী আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে যুব সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। 20 লক্ষেরও বেশি তরুণ তরুণী তাঁদের নতুন চাকরিতে 6 মাসের বেশি সময় অতিবাহিত করেছেন। 10 লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে ইনসেন্টিভ বা উৎসাহভাতা পেয়েছেন। তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2,000 কোটি টাকা জমা হয়েছে। ফ্রান্স ও স্লোভাকিয়া তাঁর সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, গোটা বিশ্ব ক্রমশ ভারতের যুব সমাজের সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সর্বোচ্চ মান বজায় রাখার উপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মানভিয়া বলেন, মোদী সরকার শ্রমিকদের কল্যাণে 4টি শ্রম কোড চালু করেছে। উল্লেখ্য, এই যোজনার মাধ্যমে 63 লক্ষেরও বেশি কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 30% মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রথমে তিনি যাবেন ওড়িশার ঝারসুগুড়া জেলার লখনপুরে। সেখানে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে যে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। অন্যদিকে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম পশ্চিমবঙ্গে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি

কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে হেলিকপ্টারে আগামীকাল বিকেল 3:30 নাগাদ তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন।

0: আইএনএস দুনাগি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রায় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালের নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগে সিকল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে। 2014 সালে এই পরিসংখ্যান ছিল মাত্র 1,000 কোটি টাকা। নাগপুরের আমবাজারিতে অবস্থিত যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সক্লুশন প্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন।
1: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रोक्सीमेटली 1,000 करोड़ था। इस समय हम अप्रोक्सीमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
0: যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটি পশ্চিম এশিয়ার জন্য সম্প্রতি ঘোষিত আমেরিকা ইরান শান্তি চুক্তির রূপরেখায় ব্যর্থতা রোধ করার আশা জাগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, দক্ষিণ লেবাননে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় চলতি কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে অবশ্য আজ স্থানীয় সময় বিকেল 4টে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভয়ঙ্করতম সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি কার্যকর হল। এই যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের আলোচনাকারীদের মধ্যে সুইজারল্যান্ডের প্রস্তাবিত আলোচনা স্থগিত করতে হয়। উল্লেখ্য, তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আগে লেবাননে সংঘাত অবশ্যই বন্ধ করার উপর জোর দেওয়া হয়েছিল। পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে যে সুস্পষ্ট সীমানা নির্ধারণ করা কোনো ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। দুই বিচারপতি পি এস নরসিমহা ও এ এস চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, নাগরিকদের এই মৌলিক অধিকারকে সবসময়ই অগ্রাধিকার দেওয়া হবে। ফুটপাত দিয়ে গাড়ি চলাচলকে এক্ষেত্রে কখনোই প্রাধান্য দেওয়া যেতে পারে না। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ জানিয়েছে, আগামী রবিবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছভাবে পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এনটিএর এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000-এরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছেন। পর্যবেক্ষক, সমন্বয়কারী, পুলিশ বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তা সহ 2,00,000-এরও বেশি কর্মী মোতায়েন করা হচ্ছে। মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নিট আগামী রবিবার পুনরায় গ্রহণের জন্য পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332143526 এবং 86979810070। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে। আগামী 3-4 দিন আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রথম গানটি থ্রি ইডিয়টস ছবি থেকে।

হলো আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের শনিবারের প্রথম এবং দ্বিতীয় অধিবেশনের বিভিন্ন অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল ৬টায় সুভাষিত শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ, ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৪০ ৬:৩০ আজকের চাষবাস শুনবেন কথিকা, মাছ চাষে প্ল্যাংটনের কার্যকারিতা সম্পর্কে বলবেন ডক্টর দেবাশিস দে, ৬:৪০ আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা, রোগ নিরাময়ে যোগ এর দ্বিতীয় পর্ব বলবেন রাখি চট্টোপাধ্যায়, ৭:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় শুভদীপ দে এবং হৈমন্তী দে, শুনবেন দ্বিতীয় পক্ষের প্রাত্যহিকীর সেরা পত্র লেখক রিয়া ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ, ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ধ্রুব কুমার নন্দী, ৮টায় জানা অজানা শুনবেন কথিকা ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র এর তৃতীয় পর্ব শুনতে পাবেন বলবেন সুনীত রায়, ৮:০৫ কৌতুক নাটিকা শাশুড়ি টাকার কল রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রযোজনা আশিষ গিরি, ৮:২০ ভক্তিগীতি শিল্পী কাকলি আচার্য দীক্ষিত, ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুমিতা রায়, ৯টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, ৯:২৫ জেলার চিঠি, ৯:৩০ গানে গানে পরবর্তী অংশ, ১০টায় গানের ভেলা বিষয় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, ১১টায় যুবাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় সৌরভ দেবনাথ এবং মল্লিকা চৌধুরী, ১২টায় বাংলার মুখ গ্রাম আশারনগর জেলা নদিয়া অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়, ১২:৩৫ দ্বিজেন্দ্র গীতি অতুলপ্রসাদের গান এবং রজনীকান্তের গান, ১টায় রম্যগীতি, ১:৪৫ মহিলা মহল রং মিলান্তি উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি, ২:০৫ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, ২:৩০ লাইভ ফোন ইন সাঁওতালি অনুষ্ঠান, বর্ষাকালে গবাদি পশুর রোগ নিয়ে ডাক্তার বাবুলাল টুরুর সাক্ষাৎকার শুনতে পাবেন, ৩টায় রবীন্দ্রসঙ্গীত, ৩:৩০ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ২৩তম কিস্তি প্রদান অনুষ্ঠানের সরাসরি বাংলা সম্প্রচার শুনতে পাবেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে ৫টায় শুনবেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাক, ৫:৩০ শিক্ষা ভারতী শিল্প ভারতী গয়না প্রস্তুতকারক শিল্প গয়না প্রস্তুতকারক শিল্পীদের যাত্রা নিয়ে শিল্পীদের যাত্রা নিয়ে সাক্ষাৎকার শুনতে পাবেন, সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস, ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি দুলালিবালা সোরেন ও সহশিল্পীবৃন্দ, ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী পর্বে যুব অনুষ্ঠান স্বরচিত কবিতা পাঠ করবেন শিবনাথ হেমব্রম, এরপর লোকগীতি রবীন্দ্রনাথ হাঁসদা সন্ধ্যা সোরেন ও সহশিল্পীবৃন্দ, ৬:৩৮ কৃষক ও তার পরিবার যোগেই সারে রোগ দেবাশিস রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, ৭টায় কৃষি কথার আসর পাট চাষে বিকল্প আয়ের উৎস এ বিষয়ে ডক্টর দেবপ্রসাদ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, ৭:৩০ শুনবেন বিচিত্র সংবাদ, ৮টায় আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, ৮:৩০ স্পোর্টস এক্সট্রা টাইম উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, ৯টায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ধ্রুব কুমার নন্দী, ৯:১৫ লোকগীতি পৌলমী সেনগুপ্ত, ৯:৩০ মুখোমুখি সাক্ষাৎকার ভিত্তির অনুষ্ঠান সত্য বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন গীতা গঙ্গোপাধ্যায়, ১০টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন বিবেক কর্মাহে আকাশবাণী ইন্দোরের কেন্দ্রের নিবেদন, ১১টায় কীর্তন শিল্পী অর্চনা দেবী মণ্ডল, ১১:১০ বাংলা আধুনিক গান, আশি সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথায় সকাল ৬:১৫ সুবোধ্য সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী

শ্রীনাথ চট্টোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ধ্রুব কুমার নন্দী, 6:35 ধারাবাহিক রামচরিত মানস এর 147তম পর্ব শুনতে পাবেন, 6:45 নজরুল গীতি শিল্পী গীতশ্রী দুয়ারি, 7:10 যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় সৃজনী পাল, 8:30 কীর্তন শিল্পী অর্চনা দেবী মণ্ডল, 8:50 লোকগীতি শিল্পী পৌলমী সেনগুপ্ত, 9:00

12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল সুমিতা রায়ের কণ্ঠে, 3:00 নানা রঙের গান, 3:55 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদানের অনুষ্ঠান সরাসরি বাংলা সম্প্রচার শুনতে পাবেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 পডকাস্ট সিরিজ 6তম পর্ব প্রকৃতি কি বাত আকাশবাণীকে সাথ শুনতে পাবেন। 5:25 উঠবসী, 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 7:10 ভক্তিগীতি শিল্পী কাকলি আচার্য দীক্ষিতের কণ্ঠে, 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি চেয়াছবির গানের অনুষ্ঠান, 8:15 উর্দু অনুষ্ঠান কাহে কাশা, 9:16 স্পটলাইট, 10:30 হারমোনিকায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন অনির্বাণ মিশ্র, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা আবহাওয়ার বিজ্ঞপ্তি, কলকাতা তার আশেপাশের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30°C এবং 24°C কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনে তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 29°C, যেটি স্বাভাবিকের চেয়ে 4.8 ডিগ্রি কম। সবচেয়ে কম ছিল 24.6°C, যেটি স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 100%, সবচেয়ে কম ছিল 70%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 50.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্র অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে এবং সমুদ্র সংলগ্ন এলাকায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোওয়াট থেকে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় 12:08 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।